0: हेलो हेलो
1: गुड मॉर्निंग, नमस्कार, जय जगन्नाथ। मु चित्रसन सबर कहुछि, कोराहानी जिला बानीपाटना जगन्नाथपुर रु।
0: नमस्कार आज्ञा, आपण को अमर कार्यक्रम के आमे स्वागत करुछु।
1: आउ
0: आपण
1: कोना माने केमपि अछंती?
0: हां, आमे समस्ते भल रे अछु। आउ
1: आपण
0: माने भी भल रे थिबे? छनता खरा टिके खाली होउछे, खरा तो हेबा।
1: हो नानी,
0: तो
1: अरे अमर 3टा रो 4टा तो आमी घंटे वर्षा होला नानी काली।
0: अच्छा, वर्षा आज तो आंडामान निकोबर के मौसमी छुईला न बोलिकरी पाणीपाग विभाग रो जहाँ खबर अच्छे, तापरे 26 तारीख सुधा केरल के पहुंची जीवा बोलछन। तो आसी जीवा आमर इन भी आसी जीवार कथा, खाली आसिकरी हजी नाई जाऊ मौसमी, सेटा हेसी प्रोब्लेम। दुईटा तो ज्येष्ठ मास दुईटा पड़ी छे, तो बाध्य खरार तो टिके गरम तो हेबा, तथापि भी मझारे जानी आमर झड़ वर्षा हो जाऊछे, সেই কারণ লাগি গরমটা এতকি না হবা যেতকি তার মানে আহরি বেশি যেটা এলনিনোর লাগি হবা বলিকি যাহা পানিপাক বিভাগর থিলা সূচনা। না, সেটা তো কমুছে বড়ুছে, কিন্তু জ্যেষ্ঠ মাস তো হবা আজ্ঞা, কিন্তু এলনিনোর লাগি যেন প্রকার প্রভাব পকাবা বলি আশা করা যাওতলা সেতকি তো নাই পড়ি। তারপরে অছে আহুরি মাসে দেড় মাস তো অছে আজ্ঞা, দেখু কানা হেবা যে। আচ্ছা, আজ কেন গীত শুনমা কহুন? ফুল আর কাঁটের কেনটা শুনবে?
1: মেনে প্যার তুমি সে কি আহে, মেনে দিল ভি তুমি পতি আহে, অব চাহে জো হো জায়। এই গীত শুনে দেবে নানি।
0: দুনিয়া সে মেনা ডরু, তুমি সে মে প্যার করু। বড়িয়া গীতটে বাছলি আপন। নমস্কার আজ্ঞা। আজ্ঞা কি কৌছন? ওহ, ছোট ছুয়া হাতি লাগি তামানে ডবল ডবল কৌছন। আচ্ছা ঠিক আছে, আমি কথা হেমা। আমার তো বহুত গুড়ে টাকি থিসন আমার সমস্ত লিসনার্স মানে। আপনার নাতুণীকে আমি আমার তরফর গীতটা ডেডিকেট করে দেছু, আপনার পছন্দর গীতটা। ঠিক আছে, শুন আর তুমি বি যেত ফোন করব ফের কথা হেমা।
1: নমস্কার।
0: নমস্কার, তাহলে আজ্ঞা আপনার পছন্দর গীতটা শুনমা আমি। ঠিক আছে আজ্ঞা।

কার্যক্রমের শেষে সৌরিনা নিবেদিতা গাইবার অভিমন্যু সিনেমার ই গীতটাকে শুনুন। গীতকে লিখেছেন অরুণ মন্ত্রী, সঙ্গীত নির্দেশ।

ইহাদে অঙ্কিত তিওয়ারিঙ্কর কণ্ঠতি ইগীত শুনুন, গীতিকার ময়ূর পুরী, সঙ্গীতকার হিমেশ রেশমিয়া, সিনেমা অলি জুয়েল।

ইহাদে এগিয়ে শুনবা ওয়ার সিনেমানু। সঙ্গীত দিয়েছেন বিশাল শেখর, গীত লিখছেন কুমার, কণ্ঠশিল্পী অরিজিৎ সিং।

শেষে অগ্নিপথ সিনেমার এই গীত শুনমা। গীত লিখছেন অমিতা ভট্টাচার্য, সঙ্গীত দিয়েছেন অজয় অতুল, কণ্ঠদান করেছেন সোনু নিগম।

শ্রোতা বন্ধু, গ্রীষ্ম ঋতুরে খরার প্রকোপ বড়া সহ অংশুঘাতর আশঙ্কা মধ্যে বড় রয়েছে। অংশুঘাতর রক্ষা পাইবাকু হলে আমাকে সতর্কতা অবলম্বন করা পড়ব এবং কতোটি কথা প্রতি ধ্যান দেওয়া পড়ব। টাণ খরারে বাহারকু যাওতলে মুন্ডকু ওদা গামছারে ঘোড়ান্তু, ছতা চপল কলা চশমা ব্যবহার করন্তু। ঘরে টিণ বা আজবেস্টস ছাত দিলে তা উপরে নড়া বিছান্তু কিংবা ধলা রঙ লেপ দিয়ন্তু। প্রচুর পরিমাণে পানি, তোরাণি, পণা, ঘোল দহি, সরবত আদি পিয়ন্তু। পরবর্তী গীতটির কণ্ঠশিল্পী জাভেদ অলী, সঙ্গীত নির্দেশনা যতীন ললিত, গীতরচনা সত্যপ্রকাশ, কথাচিত্র হাসিল।

0: हेलो,
1: गुड मॉर्निंग, नमस्कार, जय जगन्नाथ। मु चित्र संसार कहिछि, कोलाहांडी जिला भवानीपाटना जगन्नाथपुर।
0: नमस्कार आज्ञा, आपण को अमर कार्यक्रम के आमे स्वागत करूछु।
1: आउ कोना माने केमपि अछंती?
0: हां, आमे समस्ते भल रे अछु। आउ
1: धन्यवाद
0: माने भी भल रे थिबे। चंदा खरा टिके खाली होउछे, खरा तो हेबा।
1: हां नानी,
0: तो
1: खाली अमर 3टा रो 4टा तक माने घंटे वर्षा हला नानी काली।
0: अच्छा, वर्षा आजि त आंडामान निकोबर के मौसमी छुइला न बोलिकरि पाणीपाग विभाग रो जहा खबर अछि।
1: हां नानी,
0: तापरे 26 तारिख सुधा केरल के पहुंची जिबा बोलछन, तो आसी जिबा अमर न भी आसी जिबार कथा, खाली आसीकरि हजि नै जाउ मौसमी।
1: हां नानी,
0: सेइटा हेसी प्रॉब्लम। दुइटा त जेष्ठ मास दुइटा पड़ी छे, तो बाध्य खरार तो टिके गरम तो हेबा।
1: हां नानी,
0: तथापि भी मझारे ए जानी अमर झड़ वर्षा हे जाउछे, সেই কারণ লাগি গরমটা এতকি না হবা যেতকি তার মানে আহরি বেশি যেটা এলনিনো লাগি হবা বলিকি যাহা পাণিপাগ বিভাগ থিলা সূচনা। না হেটা তো কমুছে বড়ুছে, কিন্তু জ্যেষ্ঠ মাস তো হবা আজ্ঞা, কিন্তু এলনিনো লাগি যেন প্রকার প্রভাব পকাবা বলি আশা করা যাওতলা সেতকি তো নাই পড়ি। তারপরে অছে আহুরি মাসে দেড় মাস তো অছে আজ্ঞা, দেখু কানা হেবা যে। আচ্ছা, আজি কেন গীত শুনমা কহুন? ফুলর কাঁটে র কেনটা শুনবে?
1: মেনে প্যারে তুমি সে কি আহে, মেনে দিল ভি তুমি পতি আহে, অব চাহে জো হো জায়। ঠিক তো শুনে দেবে নানি।
0: দুনিয়া সে মে না ডরু, তুমি সে মে প্যার করু। বড়িয়া গীতটে বাছলি আপন। নমস্কার আজ্ঞা। আজ্ঞা কি কৌছন? ওহ, ছোট ছুয়া হাতি লাগি তামানে ডবল ডবল কৌছন। আচ্ছা ঠিক আছে, আমি কথা হেমা। আমার তো বহুত গুড়ে টাকি থিসন আমার সমস্ত লিসনার্স মানে। আপনার নাতুণীকে আমি আমার তরফর গীতটা ডেডিকেট করে দেছু, আপনার পছন্দর গীতটা। ঠিক আছে, শুন, আর তুমি বি যেত ফোন করব ফের কথা হেমা।
1: নমস্কার
0: নমস্কার, তাহলে আজ্ঞা আপনার পছন্দর গীতটা শুনমা আমি।
1: ঠিক আছে
0: আজ্ঞা।
2: মানে

0: हेलो,
1: हेलो।
0: आज्ञा आकाशवाणी संबलपुर हेलो अनुरोध कार्यक्रम।
1: नमस्कार।
0: नमस्कार आज्ञा, आपणकर परिचयटा आमर श्रोता मानकु देबे।
1: आकाशवाणी संबलपुर रा समस्त कर्मकर्ता, आकाशवाणी सुनुथिबा सबु श्रोता भाई बहन मानकु मोर जुहार। जय माँ कौशलबाट, जुहार माँ समले। मुई भक्तचरण भई, ग्राम केन्दुघाटी, जिला संबलपुर नु कहिले।
0: आज्ञा भई, आज्ञा आपणकु आमर कार्यक्रम के आमे स्वागत करुछु। আজি কেন গীত শুনমা আজ্ঞা?
1: আজি শুনে দেবে রাজকথা চিত্র র যৌবিক সময় খাইছি হমনে গোটে গীতটি আছে
0: আজ্ঞা।
1: অন্তদান করেছ ওদিন অলকা যাতনি।
0: আজ্ঞা, বহুত সুন্দর গীতটি আপন বাছিলে। আ কেনতা অছন আপন?
1: ভালো আছে আজ্ঞা।
0: আপনগর ফালে কেনতা চালিছে?
1: আমার তো রেডিও লাইভ ফোন ইন রে।
0: হ্যাঁ হ্যাঁ
1: জুড়ি হলি।
0: হ্যাঁ
1: আজ্ঞা। আও আমার
0: আহুরি শ্রোতা টাকিছন।
1: শুনলা দিন তোর কমলিয়া তু মহু ঝরা মিছা কথা, সেদিন তোর পছে পড়ি মুই সাজিছে রসিয়া প্রেমী, কেন গুণ কে তোর বাউনি পারমি, কহ তো লবে তার বাণী, কহ তো লবে তার বাণী। সকাল আসু ডেলি শুই পরীক্ষা পন্ডিশন হেই, গাইসু বন্দন শ্রীমদ ভাগবত, মো লাগে ভক্তি ভাব গেনি, কেন গুণ কে তোর বাউনি পারমি, কহ তো লবে তার বাণী, কহ তো লবে তার বাণী। অধবেলা কে আসু গুনগুনে গুনগুনে মিঠা মিঠা গীত সুরে, সে গীতর সুরে মন রসে দেশু কিছু না পারে জানি, কেন গুণ কে তোর বাউনি পারমি, কহ তো লবে বাণী। ঠার দুই পহর আসে মুলুর মুলুর হসি, কয়েছু ঘর সংসার কথা, দেশ বিদেশর খবর সঙ্গে শোনাছু শাস্ত্রীয় সঙ্গীতর ধ্বনি, কেন গুণ কে তোর বাউনি পারমি, কহ তো লবে তার বাণী, কহ তো লবে তার বাণী। বেলগুড়া কে অলস ভাঙি দেশু শুনি করি লোক গীত, এবার শোনাছু সন্ধ্যা জ্যোতি শিল্পাঞ্চল যুববাণী সঙ্গে। হ্যালো।
0: হ্যাঁ আজ্ঞা, আমার বেতারটা হচ্ছে, আমার আকাশবাণীটা হচ্ছে সবুবেলে বহুজন হিতায় বহুজন সুখায়। আপন যেনটা চাহবে আমি সেনতা প্রকার কার্যক্রম বনামু। তাপরে সবু বয়সর লাগি আমার যেনটা হচ্ছে বেতার কার্যক্রম আমি বনাসু, ছোট ছুয়ার লাগি টিকিলি মিটিকিলি বনাসু, বিদ্যালয় কার্যক্রম বনা হচ্ছে। তাপরে ঘর সংসার রহেলা, আপনকর যুববাণী রহেলা, প্রত্যেক বয়স সমস্ত। আপনি বহুত সুন্দর কবিতাটি লিখিছন, বহুত বঢ়িয়া গীতটে বি বাছিছন। তাপরে দেখুন আমার এটা সময় তো আমার বহুত কম আয়, আর শ্রোতা কেতনাই কেতে। নিশ্চয় আজ্ঞা, ডেডিকেট করুন।
1: আমার দাদা হলে রবীন্দ্রনাথ মেহের, গোবিন্দ মেহের, মুরলী মেহের, রাজেন্দ্র ভোই, করমশালী সাহু, সুবল কুমার সাহু, তারপরে আমার লোকনাথ সাহু, চিত্রসেন সাহর, মনোজ পটেল, চৈতন্য পটেল, নাগপাত্র, দীক্ষা গোপাল, তারপরে হলে আমার লিঙ্গরাজ কালু, তারপরে মনোজ মির্দা, সন্তোষ সিং, আও আমার আকাশবাণী শুনুথিবা সবু শ্রোতা মানকু।
0: ধন্যবাদ আজ্ঞা, সবু শ্রোতা মানে কার্যক্রম শুনুছন। আও
1: সেমানে আউটে না পাছিলো ওখানে নানি লোকনাথ প্রধান
0: আয়া
1: আয়া,
0: সেমানে সমস্তে বি লগাবাকে চেষ্টা করুছন। আমার গীত যেতেবেলে গীতটা আরম্ভ করে দমা, ফের সেমানকর ফোন কে নেই পারমা নাই। তো আপন সুন্দর গীতটে বাছিছন, আর আপনকর বহুত সুন্দর কবিতা। আকাশবাণী প্রতি আপনকর এন্তা ভল পাইবার রহি থাউ। আপন ফেন ফোন করবে, ফের কথা লাগমা। তো আজির রে আপনকর সুন্দর গীতটা আসুনাইয়া সবে মিশিকরি শুনমা।
1: জুহার
0: জুহার আজ্ঞা।

0: এটা কায় ধোয়া জল ঘটুছে রাও তাই গিয়া। ও ও
1: ক্ষতি বাড়ি না ভয়ানক বিষাণ উষ মানে দৌছ, সে পরিবা পতর ফল মূল লগাত খাইলে বি এনতা হেসি।
0: কমৌছ আর নাই খাইমু কাহা গিয়া, যে এড়কি আটে পেট দুখাবা মুড বথাবা। ও রহি বসি নাই এবার। ও
2: মহরা দিয়া খাই খাইলে খালি পেট বথা কি মুড দুখা নুয়ে, সে ক্যান্সার বেমার ভিল হউছে। আর সে সবু খাই খাই আজকালি লুকর পরমায়ু ভি কমি গলান।
1: হ্যাঁ ই মহরা মিশা খায় খাই করি খালি মনুষ নুয়ে, সে পশু জন্তু চেরেই চিরগুণ সবকর উপরে তার প্রভাব পড়ুছে।
2: আমার পৃথিবীর পরিবেশটা ভি বিশান হয়ে যাচ্ছে, যেনথির লাগি কেতে রকমের জীব জন্তু তো দুনিয়া নু সবুদিন লাগি লিভি গলেন। ই পাইন পবন মুনসর ব্যবহার লাইক করে হিকরি নাই নো।
0: ওফ ইটা মানে কাহন সব কহুছো।

0: অবুঝা কে বুঝাব কেতে আর পথর কে সিঝাব কেতে হয় গো এ বেচুন কহলে মাংস নাই নাই কহলে মাংস কেন মহরা দিয়া কঞ্চা পরিবা পতর খাউ থ আর এন্তা হউ থ
1: তুই কা যে নাই কই দেবু ও আরে ভোক কা জানে কোচা উদারি ভুকে চন্দ্রবতা লাগি যাওতিলা বেলে কোচা উদা পারবু কা
0: মতে জেতে মাঠবু মান মই সেই দর পোড়া কা
1: হ রেগনিয়ান কে পংনিয়ান নাই পারি তত তো নহলা লেখে লাগুতবা ও
2: সে কা করি আমে সবে আমার খাবার খুঁজিতি আমে ন নিজে মহরা বাড়ি খাউছু
1: এ মাইকিনিয়া শুনলু তো মারবু বলে তুই ন মতে মারবু আরে মোর খাবার খুঁজিতি মহরা কা করি বাড়ুছু রে
0: পুরো ছপরে গো টিকে থয় ধর
3: কমলা তার কথা কি নাই বীরঝ দুখান বথান সুরে সে যাহা পারি তাহা কইবে চল ই তাহাকু জলদি ডাক্তারখানা নিয়ে যাও
2: চলো কমলা চলো চলো ইতাকু ডাক্তার নিকে নিয়ে যাও
0: চলো গো বেচুরবুয়া
2: ধর তো ধর
4: রাম রাম রাম রাম রাম রাম ই যুগে আর কমে খাই নেই হয় না আরে জেন্দি অনসরি দেব পেন রোটা কেতে সার দেব যে দেত না
1: তুমি বাবা বৈঠকি কে বাহারি পড়ল না
4: হয় বো বাবু বুঝলু কে কয়তালু সুনা কষলে আর লোক বসলে ভল মন জনা পড়ছি যাও বৈঠকি নিকে বসমা আর ভল মন টিকে কষমা
0: হয় গো বেচুর বা পখাল বাড়ুছে খাই পক বাবা বি মুঠে খাই পকাবে।

0: ছতু চাষ সরল এবং লাভদায়ক। পাল ছতু 12-15 দিন এবং ঢিঙ্গিরি ছতু 20-25 দিন মধ্যে স্বল্প খরচে অমল হুয়ে। ভূমিহীন নামমাত্র এবং ক্ষুদ্র চাষী ঘর বাড়িতে 12,000 টাকা বিনিয়োগ করে 1200 বর্গ ফুট রু মাসিক 15,000 18,000 টাকা রোজগার করে। তবে এ দিগরে অধিক জানিবা পাইঁ অম্বাসী অনুদান প্রাপ্তরে কার্যকারী হেউতবা সিবিসাই বিকাশ প্রকল্প অধীনরে আবশ্যক তালিম নেবাকু ইচ্ছুক চাষী নিকটস্থ কৃষি বিজ্ঞান কেন্দ্র সহ যোগাযোগ করুন।
1: মন কি বাত হে জন জন কি, সবই কি কুছ আপনি সি, সংঘর্ষোঁ কে কুছ কিস্সে, কাহানি কুছ সফলতাওঁ কি, অনকহি বিরাসত কি, উম্মীদে নয়ে ভারত কি। মহিনে কে আখরি রবিবার কা রহতা হে ইন্তজার, মলিয়াচল কে আঞ্চল সে বিন্ধ্যাচল কে আঙ্গন তক, ব্রহ্মপুত্র কে ঘাট সে হিমালয় কে বিস্তার তক, হোতি হে মন কি বাত প্রধানমন্ত্রী কে সাথ। তো শুনিয়ে ইস মহিনে 31 মই সুবহ 11 বজে মন কি বাত আকাশবাণী দূরদর্শন কে সবি চ্যানেলো আর প্রসার ভারতী কে OTT প্ল্যাটফর্ম ওয়েভস পর। মাননীয় প্রধানমন্ত্রী কে প্রসারণ কে তুরন্ত বাদ মন কি বাত কা প্রাদেশিক ভাষাও মে অনুবাদ আপ শুন সকতে হ্যায় আকাশবাণী আর দূরদর্শন সে সম্বদ্ধ প্রাদেশিক চ্যানেলো পর। মন কি বাত কে প্রাদেশিক ভাষাও মে অনুবাদ কা পুনঃ প্রসারণ আপ শুন সকতে হ্যায় রাত 8 বজে আকাশবাণী আর দূরদর্শন কে সবি প্রাদেশিক চ্যানেলো পর। তো ইয়াদ রাখে রবিবার 31 মই সুবহ 11 বজে মন কি বাত। মন কি বাত হে জন জন কি, সবই কি কুছ আপনি সি, সংঘর্ষোঁ কে কুছ কিস্সে, কাহানি কুছ সফলতাওঁ কি, অনকহি বিরাসত কি, উম্মীদে নয়ে ভারত কি। মহিনে কে আখরি রবিবার কা রহতা হে ইন্তজার, মলিয়াচল কে আঞ্চল সে বিন্ধ্যাচল কে আঙ্গন তক, ব্রহ্মপুত্র কে ঘাট সে হিমালয় কে বিস্তার তক, হোতি হে মন কি বাত প্রধানমন্ত্রী কে সাথ। তো শুনিয়ে ইস মহিনে 31 মই সুবহ 11 বজে মন কি বাত আকাশবাণী দূরদর্শন কে সবি চ্যানেলো আর প্রসার ভারতী কে OTT প্ল্যাটফর্ম ওয়েভস পর। মাননীয় প্রধানমন্ত্রী কে প্রসারণ কে তুরন্ত বাদ মন কি বাত কা প্রাদেশিক ভাষাও মে অনুবাদ আপ শুন সকতে হ্যায় আকাশবাণী আর দূরদর্শন সে সম্বদ্ধ প্রাদেশিক চ্যানেলো পর। মন কি বাত কে প্রাদেশিক ভাষাও মে অনুবাদ কা পুনঃ প্রসারণ আপ শুন সকতে হ্যায় রাত 8 বজে আকাশবাণী আর দূরদর্শন কে সবি প্রাদেশিক চ্যানেলো পর। তো ইয়াদ রাখে রবিবার 31 মই সুবহ 11 বজে মন কি বাত।
2: শুনন্তু ধ্রুতি তপা মিশ্রঙ্ক কণ্ঠরে কার্যক্রমর পরবর্তী গীত।

0: ପତ୍ର ପାଠ ଉତ୍ତାରୁ ବାବୁ ହେଇ ତଡ଼େ ତମ ମୋ ଠିକି ଚାଲି ଆସିବ ତୁମକୁ ମୋହରାଣ ତମରାଣ ତମର ତାଙ୍କର
1: ଦେଖ ଏ କାଗଜରେ ଯୋଉ ବାବୁଙ୍କ ଠିକଣା ଲେଖା ହେଇଛି ତାଙ୍କ ବସା ଘର ହଉଛି ଏଇ ସିଧା ଯା ସେଇଠୁ ବୁଲିଯିବ ଟିକେ ମୋଡ଼ ଟିକେ ମୋଡ଼ ମାରିଦେଲେ ଡାହାଣ ପଟକୁ ଡାହାଣରୁ ବାଁକୁ ବାଁରୁ ଡାହାଣକୁ ଡାହାଣରୁ ବାଁକୁ ବୁଝିପାରିଲା ତ
2: ହେନେ ବାବୁ
1: ହେନେ ଫେନେ କିଛି ନାହିଁ ମୁଁ ତମ ସାଙ୍ଗରେ ଯାଇକି ତାଙ୍କ ଘର ଦେଖେଇ ଦେଇପାରିବିନି ଆ ତମେ ଯା ଯା
2: ମତେ କଣ ଏଠି ଡାହାଣ ବାଁ ଦେଖିଲେଣି ବାବୁ
3: ଆରେ ପୋକା ତତେ ଦେଖେଇ ନଥିଲେ ମୁଁ ନିଜେ ଏଇନେ ଡାହାଣ ବାଁ ଦେଖି ଦେଇଥାନ୍ତି ସିଏ ତାହେଲେ କାଲିଠୁ ଆସିଲେଣି
2: ହଁ ଆଜ୍ଞା
3: ମୋ ପାଇଁ ଭାରି ମନ ଦୁଃଖ ନା
2: ଭାରି ମନ ଦୁଃଖ ଆଜ୍ଞା
3: କଣ କରିବି କହିଲୁ
2: ଯିବେ ପରା ମୋତେ ପରା ସେ କହିଛନ୍ତି ବାବୁଙ୍କୁ ବସିଲା ଥାନରୁ ଭିଡ଼ି ଆଣିବା ପାଇଁ
3: ଆହା ଭିଡ଼ିକିରି କିଛି ଲାଭ ନାହିଁ ଯେତେ ଭିଡ଼ିଲେ ମୁଁ ପାଞ୍ଚ କଦମରୁ ବେଶୀ ଆଉ ଆଗକୁ ଯାଇପାରିବିନି
2: ଚିଠି ଦେଲେ ମୋତେ ପଠେଇଲେ ଆପଣ ଯିବେ ଯେ କହୁଛନ୍ତି
3: ଆରେ ମୁହେଁରେ ସିନା କହୁଛି ସତରେ ଯଦି ନ ଯାଏ ତେବେ ପିଣ୍ଡରୁ ପ୍ରାଣଟା ତ ଠୋକରି ଛାଡ଼ିଯିବ ଆଚ୍ଛା ତୁ ଯା ତୁ ଜଲ୍ଦି ଯା ଆଉ ଏଠି ଡେରି କରନା ଏଠି ବେଶୀ ବେଳେ ରହିବାଟା ଠିକ୍ ନୁହଁ
2: ଆପଣ
3: ହଁ ମୁଁ ଯିବି ଯିବି
2: ମୁଁ ତେବେ ତାଙ୍କୁ ଯାଇ କହିଦେବି ବାବା ଆସୁଛନ୍ତି
3: ତୁ ଯା ନା
2: ହଁ ଆଜ୍ଞା ଯା
3: ଆହା ତୁମକୁ ମୋହରାଣ ତମରାଣ ତମର ତାଙ୍କର ଆସିବ ନ ଆସିଲେ ମୁଁ ବିଷ ଖାଇଦେବି ଆହା କେଡ଼ି କଥାଟି ନ ଲେଖିଲା ମୁଠି ତାର ସେମିତି ଗୋଟେ ମାନେ ମାୟା ଲାଗିଛି ବୋଲି ସିନା କ'ଣ କରିବି ଏଠୁ ୟା କବଳରୁ ତ ମୁକ୍ତି ପାଇଲେ କୁଆଡ଼େ ଯିବି ଆଚ୍ଛା
1: ଏ ହଏ କୁଆଡ଼େ ଗଲ କି କୁଆଡ଼େ ଗଲ ମ ହଇ କିଏ
4: କ'ଣ କି
3: ଆଲୋ ପୋପାଲୋ କି ତେଜ
1: ଟିକେ ଶୁଣିଲ
4: ମୋ ଭାଗ୍ୟ ଏମିତିଆ ସୁହାଗିଆ ଡାକ କାହିଁକି ଉଛୁଳି ପଡୁଛି ବା
1: କଣ ହେଲା କଥା କ'ଣ କି ମାନେ ଆଜିକି ତିନି ଚାରି ଦିନ ହେଇଯିବ ରୋଜର ରାତିରେ ମୁଣ୍ଡଟା ବୁଲଉଛି ପେଟଟା ବି ଟାଣୁଛି ଦେହଟା ଝିମ୍ଝିମ୍ ହେଇଯାଉଛି ବଡ଼ କଷ୍ଟ ହଉଛି
4: ହେଇ ହେଲା ପୁଣି ଗୋଟେ କ'ଣ ନୂଆ ପ୍ରେମ ବାହାରିଲାଣି ଆଉ ହଇଏ ଚାରିଦିନ ଦେହ ହେଲାଣି ବୋଲି କହୁଛ ମୁଁ ଜାଣିପାରିଲିନି କେମିତି ମ ଏଇଖିନା ରାସ୍ତାରେ ବୁଲୁ ବୁଲୁ ମୁଣ୍ଡାଏ କ'ଣ ଗୋଟେ ଆସି ଝୁକିଗଲାଣି
1: ନାଇଁ ମାନେ ରାସ୍ତାରେ ସେମିତି ତ କିଛି ଘଟଣା ଘଟିନି
4: ସେଇ ଯୋଉ ମଦ ଗଞ୍ଜେଇ ଗୁଲି ନିଆଁ ପାଉଁଶ ଗୁଡାକ ଗିଳୁଥିଲ ତାରି ଗୁଣ
1: ଆଉ ତ ଗିଳୁନି ତିନି ମାସ ହେଲାଣି ଛାଡି ଦେଲାଣି ପରା
4: ଏ ନିଆଁ ପାଉଁଶ ନିଶାରେ କ'ଣ ଉଣା ଗୁଣ ମଣିଷକୁ ଅମଣିଷ କରିଦବ ପରା
1: କିଏ ସେ କଥା ନ ଜାଣିଛି କହିଲ ମୁଁ ନିଜେ ଏବେ ଅମଣିଷ ହେଇଯାଉ ଯୋଉ ବଞ୍ଚିଗଲି ନା ନିଶ୍ଚୟ ନିଶ୍ଚୟ ତମେ ଯାହା କରିଛ ଆଉ କୋଉ ସ୍ତ୍ରୀ ତା ସ୍ୱାମୀ ପାଇଁ କେବେ କଥା କରିବନି
4: ସେଇ ଦୋଷରୁ ତ ଥରକୁ ତିନି ଥର ଚାକିରି ଗଲା ଗଲା ତ ଗଲା ସେତିକି ଦୁଃଖ ନାହିଁ ପେଟ ଚିନ୍ତା ତ ଆଉ କରିବାକୁ ପଡ଼ୁନି ଏଣିକି ଭଲ ଭଲ ମଣିଷଟି ଘରେ ବସି ରୁହ କେତେ ଲାଗି ପଡ଼ି କେତେ ଜଗି ରଖି ବାଟକୁ ଆଣିଥିଲି ଯେ ପୁଣି ସିଆଡ଼କୁ ମନ ଟାଣିଲାଣି ପୁଣି ସେଇଗୁଡ଼ାକ ଗିଳିବ ପୁଣି ଯାଇ କାହା ଓଳିତରେ ପଡ଼ିବ ଆଜି ପୁଣି କୋଉଠୁ ଡାକରା ଆସିଛି
1: ନା ନା ନା ନା ତମେ ଆଉ ସେ କଥା ଗୁଡା ତୁଣ୍ଡରେ ଧର ନାହିଁ ସେ ପଛ କଥା ଗୁଡାକ ଏକଦମ ଖୋଲି ଯା ମାନେ ମୋ ଦେହଟା ଯେମିତି ବିଗିଡି ଯାଇଛି କାହିଁକି ଜାଣ
4: ଦେହରେ ତ ଦେହ ରୋଗ ଧରି ବସିଥିଲ ମୁଁ ଆଉ ଜାଣିବି କଣ ଜାଣିବି କଣ କୋଉ ଗୁଣ ତମର ନାହିଁ କି
1: ହଁ ନାଇଁ ଗୋ ସେ କଥା ନୁହେଁ ଆଜି ମାଧବାଚାର୍ଯ୍ୟ ଖଡ଼ିରତ୍ନ ଆସିଥିଲେ ସେ କୋଷ୍ଠୀଗଣି କହିଲେ ଶନି ଚଳନ ବିଛା ରାଶିକି ହେଇଛି ମୋର ତ ଶନି ସପ୍ତାହ ମୋତେ ତ ଏଇନୁ ବିଛା ଲାଉଡ଼ ମାରିଲା ଭଳିଆ ମାରି ପକଉଛି ମୁଁ କ'ଣ ଯେ କରିବି ଖଡ଼ିରତ୍ନ କହିଛନ୍ତି କିଛି ପୂର୍ଣ୍ଣ କାର୍ଯ୍ୟ କଲେ ସବୁ ଦୋଷ କଟିଯିବ
4: କି ପୂର୍ଣ୍ଣ କାର୍ଯ୍ୟ କରିବାକୁ ଖଡ଼ିରତ୍ନ କହିଗଲେ
1: ସେ କହିଲେ ମୁଁ ଭୁବନେଶ୍ୱର ଲିଙ୍ଗରାଜ ପୀଠକୁ ଯିବି ସେଠି ତିନି ଦିନ ରହିବି ସେଠି ଯେତେ ମହାଦେବ ଅଛନ୍ତି ତାଙ୍କୁ ପୂଜା କରିବି ଶହେ କୁମ୍ଭ ନାଇଁ ନାଇଁ ନାଇଁ ସହସ୍ର କୁମ୍ଭ ଜଳ ଢଳାଯିବ
4: ଆଉ
1: ଆଉ ବ୍ରାହ୍ମଣ ଭୋଜନ ହବ ଅବଶ୍ୟ ଟଙ୍କା କିଛି ଖର୍ଚ୍ଚ ହବ କିନ୍ତୁ ଦେହଟା ତ ଭଲ ହେଇଯିବ ନିଶା ପାଣିରୁ ମନ ଛାଡ଼ିଯିବ
4: ଖଡ଼ିରତ୍ନ ଆସିଥିଲେ କାହିଁ ମୁଁ ତ ଜାଣିପାରିଲିନି
1: ଖଡ଼ିରତ୍ନ ଖଡ଼ିରତ୍ନ ଆସିଥିଲେ ବୋଲି କହିଲେ କି
4: ଆଉ କ'ଣ କହିଲ
1: ନା ନା ଭୁଲ ଭୁଲ କହିଥିଲେ ଖଡ଼ିରତ୍ନ ନୁହନ୍ତି ତାଙ୍କ ପୁଏ ଆସିଥିଲେ
4: ପୁଏ ତାଙ୍କର ପୁଣି ପୁଅଟା କାମ ଆଇଲା ବା
1: ମାନେ କଣ ଗୋଟେ ସାମାନ୍ୟ କଥାଟାରେ କାହିଁକି ଯେମିତି ଭୁଲ ଭଟକା ହେଇଯାଉଛି ମୁଁ କିଛି ବୁଝିପାରୁନି ତମେ ତ ଜାଣିଛ ଖଡ଼ିରତ୍ନଙ୍କ ସାଙ୍ଗରେ ମୋର କେମିତି ଭାବ ମୋ ରାଶି ନକ୍ଷତ୍ର ତାଙ୍କୁ ସବୁ ଜଣା ତାଙ୍କ ଚାକର ହାତରେ ଖବରଟା ପଠେଇଥିଲେ
4: ସତେ
1: ଆଉ କଣ ମିଛ କହୁଛି ଖାଣ୍ଟି ସତ
4: ଦେଖି ଦେଖି ମୁଁ ଆଡ଼ିକି ଟିକେ ଚାହିଁଲ
1: দেখ তুমি হচ্ছ ঘর ঘরণী, তুমি বিশ্বাস নকলে ঘরটা চলিব না মু চলি পারিবি। রাতে মো মুন্ড যা হয়ে না
4: বুঝিলি,
1: মু জানে পড়া মানে দেহ কথা তোমার তুমি নিশ্চয় বুঝিপারিব। আচ্ছা শুন, আচ্ছা টঙ্কা কেত দিল? মু ভাবুছি দিন গাড়ি আজ বাহারি বলে।
4: নাই গো নাই, মু যাহা বুঝিলি তুমি কুয়াড়ে ন যাই ঘরে তু নেই বস, দেহ আপে আপে ভাল হয়ে যাব।
1: তা বি ঠিক কথা, তিন দিন কাল কুয়াড়ি বি যাই কি কোউটি রহিবি। আচ্ছা মু যাউছি ধবলেশ্বর দর্শন করে রাতি দি ঘড়ি কো ফেরি আসিবি।
4: না ঘর ছাড়ি কুয়াড়ে যাই পারিবনি।
1: তা বি সহি। আচ্ছা কিন্তু দেহ মুন্ড কথা যেতবেলে কিস্ত গোটা বিধি পাড়া দরকার, কেটা টঙ্কা বাহার কল? মু কটক সহর ভিতরে যেতে মহাদেব অছন্তি নন্ডা দেউল অমরেশ্বর এ ধবলেশ্বর।
4: কটক সহর কথা তো বেশ মকরা যাও, গোটাই বগি ডাকি আনু, তমে আও মু দিহে সাঙ্গ হই যাই মহাদেব দর্শন করি আসব, ভারি ভালো হব। আরে মকরা,
1: ও ও ও
4: আ কোন হলা,
1: ও ও
4: কোন হলা,
1: আহ
4: কোন হলা মা,
1: আ কোন হলা, রাতিরে হউতলা এবে দিনের ভারি পড়লাল লো মুন্ড কথা পেট কথা দেহ সিমি সিমি, ওহো
4: আ আরে মকরা মকরা,
1: আ মকরা কো কাহি কি ডাকুছ, তমে পাখরে বস,
4: বসিছি পরা বসিছি পরা,
1: মো দেহ হউছি বলতে তোমার বিশ্বাস হউনি নাই,
4: আখিরে দেখুছি এতে কষ্ট পাউছ,
1: বিছা রাশি কু শনি চলন বিছা পরি মারি দউছি ল,
4: এ দেহ নেই কেমতি বাহার কু যিও বলি কহুছ কহিল?
1: হ্যাঁ খড়রত্নে বি সেয়া কই পঠিতলে যে দেহ অতিশয় হেলে বাহার কু কোয়াড়ে ন যাই এই ঘর ভিতরে ধারণা থব সেথিরে বি সুফল মিলিব।
4: কেমতি ধারণা কোন কহিব টি কহিব টি?
1: হ্যাঁ কহুছি কহুছি শুন, একরে দেহর মুন্ড যায় কম্বলরে ঘোড়ি হই শোই ধারণা দব, দুই রে তুনি তুনি মনে মনে সবু মহাদেবঙ্কু স্মরণ করিব, তিনরে নিরলা স্থানরে ধারণা দব, সেটি স্ত্রী লোকঙ্কর ছাই সুধা পড়িব নে,
4: নাই নাই মোটে ছাই পড়িব নে,
1: চার রে এ মুন্ড তলে মানসিক করে টঙ্কা কিছু রখিব, দেহ ভাল হয়ে গেলে সেই টঙ্কার মানে ভোগরাগ যা
4: টঙ্কা রহিব,
1: পাঁচ রে এবেঠু পাঁচ পহর যায় মানে রাতি নটা যায় কি দশটা যায় একা লয়রে ধারণা দেব,
4: এবেঠু ধারণা
1: দেব, হুম তুরন্ত কর্ম মহাপূর্ণ, আউ ডেরি কেন করিবা?
4: না না ডেরি করিব কেন?
1: নাই
4: আরে মকরা মা
5: সামনে
4: সে ঘর কমল টাইল হ্যাঁ তুমি কোন আজ অরুয়া খাইব?
1: আরে রাম রাম রাম, ধারণা দিয়ে কি কোন পুনি সংকুড়ি হয়ে নির্জল উপবাস, নির্জল উপবাস
4: মরি যাইতি, এটা কষ্ট তোমাকে না হব। হ্যাঁ
5: এ পূজারি কহুছি এবেলা কোন রোষেই হব মা?
4: নাই রে মকরু এবেলা রন্ধাবড়া কিছু হবনি, মু যাই টাকা নিয়ে আসে।
1: হ্যাঁ চল কেন
5: কমলা আনিলিনি আগে?
1: হ্যাঁ রহ মা সান্তানি তোর আসন্তু, আহা
4: এই নিও টঙ্কা রাখো, হ্যাঁ দিও এইটি ধারণা দেব তো?
1: হ্যাঁ এইটি এইটি এই ঘরে।
4: এ মকরা আজ্ঞা ছাঁচুনে ঘরটা ভালো করে ওলিয়ে দেবো ঠিক? আচ্ছা মু তবে যাচ্ছি, মো ছাই পড়িবে নি?
1: না তুমি যা তুমি যা, খড়ি রত্ন যাহা কইছন্তি সে কথা অক্ষর অক্ষরে পালন করিবা উচিত, যা আ শুন সে পাখুর কবাটটা কিনি দিও। হে
4: লিঙ্গরাজ মহাপ্রভু, হে মা কটকচণ্ডী, হে মা মঙ্গলা,
1: কমল ঘোড়ি
5: শুয়ে
1: কহিল পরা শুয়া, তু শোলে মু বাহার
5: কাহিকি শোবে আজ্ঞা, আপন সিনা ধারণা দেবে কমল ঘোড়ি হই শোইবে?
1: শুন মু যা কইছি চুকার শো, এটি মোর ভেলা হই যাচ্ছি, মু জিপি
5: মু মু মুন্ডরে কিছু পশু নেই আগে, মু মিছুটারে কাহি কি শোই মা আসে নাই
1: চুকার। আরে বোকা তু কম্বল ঘোড়ি হই শুইলে মা জানিবে মু শুইছি, বাস মু তেনি কি মোর
5: আজ্ঞা আজ্ঞা, মা যেতেবেলে জানিবে যে ইঠি আপন শুই নাহতি মু শুইছি সেতবেলে মা তো
1: চুপ চুপ। কোন কহুছ বে?
5: মো পিটরু ছাল উতুরি যিব আজ্ঞা, ମାଆଙ୍କ ହାତରେ ଛାଞ୍ଚୁଳି ମୁଠା ପଡ଼ିଲେ ଇନ୍ଦ୍ର ଚନ୍ଦ୍ର ଡରରେ ଘରୁ ଛାଡ଼ି ପଳେଇବେ ଆଜ୍ଞା। ମୁଁ କହୁଥର
6: ମୋ ସାଙ୍ଗରେ ଖେଳ ଲଗେଇଛୁ ନାହିଁ,
5: ଆପଣ ତ ଆଜ୍ଞା ପିଟି ପିଟି ହାଡ଼ ଗୁଣ୍ଡା କରିଦେବେ, ମା ଛାଞ୍ଚୁଣୀରେ ପିଠିରୁ ଛାଲ ଉତାରିଦେବେ ଆଜ୍ଞା, ମୁଁ ମରିଯିବି ଆଜ୍ଞା। ବୋଲ ମରିଏ କି ଦଶା ହେଲା ଲୋ, ମୁଁ ମରିଯିବି।
6: ମକରା ମକରା କାନ୍ଦେନି ମକରା, ଆରେ ମକରା, ଆରେ ମକରା କରୁଥିଲି ମା, ମକୁ ମକୁ
5: ଆଜ୍ଞା।
6: ତୁ କେନ୍ଦ୍ରାପଡ଼ା ତୋ ମାମୁଁରକୁ ଯିବୁ ପରା।
5: ଆଜ୍ଞା ଆଜ୍ଞା, ଛୁଟି ତ ମିଳିଲା ନାହିଁ ଆଉ।
6: ହଁ ଶୁଣ, କାଲିଠୁ ତତେ 4 ଦିନ ଛୁଟି ଦେଲି, ଯା ତୋ ମାମୁଁ ଘରକୁ ଯା, ବାଟ ଖର୍ଚ୍ଚ ଅଛି।
5: ଆଜ୍ଞା କାହୁଁ ପାଇବି ଆଜ୍ଞା।
6: ଆଚ୍ଛା ନେ ନେ 4 ଟଙ୍କା, ବାଟ ଖର୍ଚ୍ଚ କରିବୁ, ମାମୁଁ ମାଇଙ୍କ ବି ଖଜା ନେଇକରି ଯିବୁ।
5: ଆଜ୍ଞା ଯିବି କ'ଣ ଖାଲି ଦେହରେ, ବାବୁ ଘର ଚାକର ଆଜ୍ଞା, ଖଣ୍ଡେ ବୋଲି ଖଣ୍ଡେ ଅଙ୍ଗା ନାହିଁ।
6: ଆରେ କିଛି ପରୱା ନାହିଁ, କାଲି ତୋ ପାଇଁ ଅଙ୍ଗା କିଣିଦେବି, ଯା ପିନ୍ଧିକିରି ମାମୁଁରକୁ ଯିବୁ। ଏଠିକି ଆସିଲୁ କମଳ ଘୋଡ଼େଇକିରି ଏଇଠି ଶୋଇପଡ଼, ମୁଁ ଆସିବା ଯାଏ ଏମିତି ଘୋଡ଼େଇକିରି ଶୋଇଥିବୁ, କାଶିବୁ ନେଇ କି ଛିଙ୍କିବୁ ନେଇ, ଜୋରରେ ନିଶ୍ୱାସ ନବୁ ନେଇକି ଶୋଇପଡ଼ିଲେ ଘୁଙ୍ଗୁଡ଼ି ମାରିବୁନି, ବୁଝିଲୁ? ମାରିକିରି ହାଡ଼ ଗୁଡ଼ୁ ଚୁନା କରିଦେବୁ
5: ବାବୁ। କିଛି ନାହିଁ ଆଜ୍ଞା,

0: ନ ଖାଇ ନ ପିଇ ସେଇ ଦିନ ଦେହପୁର ଭୁଇଁଟାରେ କମଳ ଘୋଡ଼ି ଅଧା ପଡ଼ିଛନ୍ତି ଯେ ଆସି ସଞ୍ଜ ହେଲାଣି। ସୁକୁମାରିଆ ମଣିଷ ଦେହକୁ କେଡ଼େ ପାଥ ନଥିବ। ଲିଙ୍ଗରାଜ ମହାପ୍ରଭୁ ତାଙ୍କ ଦେହ ଭଲ କରିଦିଅ, ନିଶା ପାଣି ଛଡ଼େଇ ଦିଅ। ମୁଁ 108 ପାଣି 108 ବେଲପତ୍ର ଚଢ଼େଇବି। ଆଜି ତ ଶଙ୍କୁଡ଼ି ହେବେନି ବୋଲି କହିଛନ୍ତି, ବଜାରରୁ କ'ଣ ଫଳ ଦୁଇଟା ମଗେଇଥାନ୍ତି ଯେ ଏ ଅଳପିସା ମକରାଟାରେ କ'ଣ ଦେଖା ଅଛି? ଛାଇ ପଡ଼ିବନି ବୋଲି କହୁଥିଲେ, ସଞ୍ଜ ତ ଗଡ଼ିଗଲାଣି, ଆଉ ଛାଇ କାହୁଁ ଆସିବ? ଠାକୁରଙ୍କ ନାଁ ନେଇ ଧାରଣା ପଡ଼ିଛନ୍ତି, ଏତିକି ବେଳେ ତାଙ୍କ ପାଦ ଛୁଇଁ ମୁଣ୍ଡିଆ ମାରିଲେ ମୋର ପୁଣ୍ୟ ହବ ଆଉ ତାଙ୍କ ମନୋକାମନା ବି ପୂର୍ଣ୍ଣ ହବ। ମୁଁ କ'ଣ କଲି, ମୁଣ୍ଡ ଉପରେ ମୋ ପାଦ ପଡ଼ିଗଲା। ଏଇଠି ମୁଁ ନଜାଣିଆ ପାପ କରିଛି, ମୋ ଦୋଷ ତମେ ଖେନିବନି। ତମ ପାଦ ଧରି ଏଇଠି ତିନିବାର ମୁଣ୍ଡିଆ ମାରୁଛି, ମରିଯାନ୍ତି। ଭୋକ ଉପାସରେ ପଡ଼ି କେଡ଼େ ସୁନ୍ଦର ପାଦ କୁଆଡ଼େ ସିମିଟି ସାମିଟି ଗଲାଣି, ଦେହ ସାରା ପୁଣି ଛାଳରେ ଚୁଡ଼ୁ ପୁଡ଼ୁ। କେଡ଼େ କଷ୍ଟ, ଦେହ ନ ସରିଲାଣି, ଛାଳ ଗୁଡ଼ା ଖାଲି ପୋଷିଦିଏ। ଏମିତି ଥରି ଉଠୁଛ କାହିଁକି ଯେ? ନାଇଁ ନାଇଁ, ତମେ ଧୀରେ ଆସିବ, ମୁଁ କମଳ କାଢ଼ୁନି, କମଳ ଭିତରେ ହାତ ପୁରେଇ ଖାଲି ଛାଳ ପୋଛି ଦେଉଛି। ପଶମ ପରି କେରି କେରି ମୁଣ୍ଡ ବାଳ, ହାତ କେମିତି ଟାଁସା କାହିଁକି ଲାଗୁଛି? ଧାରଣା ପଡ଼ିଲେ କ'ଣ ଏମିତି ସବୁ ପତଳି ଯାଏ? ଠାକୁରେ କାଲି ମୁଁ ତତେ ଯୋଡେ ମାଣିଆ ବନ୍ଦୀ କିଣିଦେବି, ବୁଝିଲୁ? ଯା, ଏକଥା କାହାକୁ କିଛି ନ କହି ଗୁହାଳ ଘର କଣରେ ଚୁପ୍ ହେଇ ଲୁସି ବସିବୁ, ବୁଝିଲୁ? କମଳ ଘୋଡ଼ି ମୁଁ ଶୋଇବି।
1: ତେବେ ତ ସବୁ ଅଡୁଆ ତୁଟିଗଲା ମା, ଆଉ ବାବୁ ଶୋଇଥାନ୍ତେ, ନହେଲେ ଆପଣ ଶୋଇବେ। ହଉ ଶୁଣନ୍ତୁ, ମୁଁ ଯାଉଛି।
0: ଯା।
2: ଏକ, ଦୁଇ, ତିନି, ଚାରି, କିଏ? ଆରେ ମକରୁ, ବାବା ମକରମ, ଭାଇ ମକରମ, ତୁ ମତେ ଆଜି ବଞ୍ଚେଇ ଦେଲୁ ରେ ମକରୁ। ଉଠ ବାବା ଉଠ, ଆଉ କି ବର ମାଗୁଛୁ ମାଗ? ଆରେ ମାମୁ ଘରକୁ ଯିବୁ ପୁରା କହୁଥିଲୁ, ଏବେ ତତେ ଶ୍ୱଶୁର ଘରକୁ ପଠେଇଦେବି, ଯା। ଆରେ ମୁଁ ତ ମୋ ଶ୍ୱଶୁର ଘରକୁ ଯାଇ ବୁଲି ଆସିଲି, ତୁ ତୋ ଶ୍ୱଶୁର ଘରକୁ ଯା, 8 ଦିନ ଛୁଟି ଦେଲି। ଉଠ। ଆରେ ଉଠୁନୁ କିଆଁ ବାବା ମକରମ, ଶୋଇବାକୁ ଆରାମ ଲାଗୁଛି? ହଁ, ଶୋଇଥା ଶୋଇଥା। বুঝিলু তো সাঁতাণি সাঁতাণি কি হবে গোটা ডাণী সে ডাণী দি মাস হল মতো ঘরে বাঁধিকি রাখিছি দি মাস রে দেখি বি নিশা পাণি বাজিনি রে মকরু পাটিটা একদম পড়ি যাইতলা আজি মো পাটির অরুচি ছাড়িছি কি বড়া মাল মদ নত অমৃতা খান্তি বিলাতি
3: একশা নম্বর ওয়ান আরে
2: মকরু মু তোতে এতে কথা গপি যাচ্ছি তো সাঁতাণি কোটি শুনিনি তো
3: শুনলে শুণু সেইটা মোর কোন করিব সেইটা গোটে মানুষ নুহ গোটে কাঠ গন্ডিটা না পুনি কোন সুলোচনা
2: হেরে সুলোচনা গোটা কি না সুল সুল সুল না সোল পোখরীরে হুয়ে বঞ্চিরে তেরেন্ডা চুনা বেরি চুনা গর্ত চুনা তা না উসমান তারা নীল আকাশর তারা সন্ধ্যা তারা রাতি অধিয়া তারা পাহান্তি তারা দিনরে তারা খরাবেলা তারা দিনে অধে নুহেরে মকু তা সাঙ্গে মোর তিনি বর্ষর ভাবপ্রীতি আজি যেমতি ভেট হয়ে যাইছি বোতল উপরে বোতল চাল্লা আউ খাইবাকু দেলা কোন জানো দোস্ত
3: তো সাঁতাই খাইবাকু দেব সরু ছিঞ্চি পত্র অথার মন্ডা ঘোড়া খায় এগুড়াক
2: সিয়ে দেলা কটলেট সিজা অন্ডা ডেফিল আউ মাল সাঙ্গকু চাট চাট কোন জানু দোস্ত শুখুয়া পোড়া পেটে ঢুকি দিয়েছি
3: পুণ কালিকি যিবি কালিকি যিবি তু কইলু রে গা ভাই মকরা উসমান তারাকু ছাড়ি মু বলা রই পারিবি সে মৌজ সে মজলিস সেটি মতে কিয়ে দেব এটি মতে বিলাতি মাল সাঙ্গকু শুখুয়া পোড়া মতে কিয়ে দেব তো সাঁতাণি ওটা শুখিলা কাঠটা তা বাপা পোড়া আরে আরে আরে তোমাকে মারছো কেন
0: ও বাপা শোনা নাই
3: ও পড়তে যাইনি ও এড়থিলি তারপর মু তোমার মুন্ডা ছুঁছি আমু তো
0: মদুয়া পরঘর পাছা মো বোপা পুনি শোয়া
3: মরি গলি বাড়ি কাটুচি কাটুচি বাড়ি ও
0: মকর হলা ভাই মো বাপা শোড়া
3: সে টিকে থাও সে টিকে থাও নিসা ছাড়ি গলানি নিসা ছাড়ি গলানি
0: মো পড়তে চা না সে সজুয়া তারা মো শুকলা কাটো সে উসমান তারা

0: থাকুরে, হে মা মঙ্গলা, কাহিঁকে ভোলা তাঙ্কে দূর ফুটি দৌচ, রাগ মুন্ডের মনক্ষণি কণ ন কলি, স্বামী দেবতা যে তাকে ছাচু মুঠারে পিটি পকে, মুহিবি কি বুদ্ধি করিবি। চেতা পড়ে গেলি গো, মকরা মকরা মা
1: পলঙ্ক উপরকু চালন্তু।
0: ছাচু মুঠে ফোপাড়ি দেলি, উঠ
1: মা। মামু বাবুকে আমার এমনি কোন ডাক লাগছে না, কোন এই ছাচু দেখি চমকুচ্ছেন কিন্তু।
0: তুই তাকে আগে উঠেলু, সাথে ধ পলঙ্ক পুরো ধ।